0: নমস্কার, আর আজকারি কবে আর আইলে শুনতে উল্টা রেডিও সফলতা
1: 103.4 মেগাহার্জ।